0: বেচ্ছিলাম পন্টন বেচ্ছিলাম দিলেন এই খেয়ে খারা আর খেয়েছে না আর এমনি হিতে নিশি খুঁ এইগুলা এইগুলা সেটারে আপে পেথা খেয়ে এমনি খানে খারা আর খেয়ে আপারি ইচ্ছে হারেন এই এমন বেছিল খেলে ইচ্ছিল খেয়েছে না কিন্তু হ্যাঁ দিয়ে আপারা কিনতে মাগুলো খানব সেন সেন পাশে খেয়ে শুয়ে খাইরা ছাড়ে কুটি ছায় নিজে সব করতে ইয়ে খাটি এরা ইয়ে যাব কাঠ এম কাহে এ মরি আহে রীতি খেলে পাঠ ইয়ে থাকে রীতি দাই ইসো তাতে হেঁচ মানে না খেয়ে বলো ও চলে খেতে তাই খেয়ে চালে গোছে হো খেতে ইয়ে হো খেতে দাদান দেখা খাখি দেয় খাখি তাই কৌরে কৌরে সহায় বিপুগা থাকলে কালা চাকা খেয়েও নাই কোন ব্যবহার তা খানি লিনতে দুটেন হেঁচ আলো তাও তো হালে গুলি একা খেয়েছে দুটেন সে সঁতারে খায় এখা খানি দিয়ে কাটে আলেলে দুটে দিছে এই তাই এ মরি আছে এই সা পিছলে খুব সাই ঠিকই এটা যেনেকে যেনেকে মক্কা ছিল পিছিল একে দিয়ে নেশো সারে টানি দেখা না টানে সাজে হাতে হু হাতে এখা কোন ঠেলছে কাটি এজরিতে নেছাগুলো দেখে কে নাকি ঠেলে আনলে সাই ঠিয়ে মকা সাই ঠিদা যেনেকে না নেতাটো এখন যেনেকে না নেতা কি তিদা খা খা না শিকে দুসা খা না খাই খেয়ে দিতে সা সা ছবি ঠিন যাই সাকা কেটে দেখা খা গা সানি শাশুনি খারে শাশুনি দেখা দি ঠেলে পিছে সা ছক এটা দি ঠেলে খিন থে বেচা তা সা কাছে এতে কোন না খাই এ খাই এরা কারা গোছে নেই সব একা এটা খাই না খা এ খাই এখা এখা কত যে নাকি রেখতে নাকি রেখতে এখা খা খাকি দিয়ে নৌয়া শুনি তা এমনি খেয়ে না ওয়া ছেলে তখন তা খাটি রে ও না তারা খাটি রে এ এ না খেয়েছো খুন ছি না খেয়েছো তো নিউলা আইয়ে গাতে আইয়ে গাতে খুচর আইয়ে গা খেয়ে রে দেখা যাও দিশা যাও আর শুনতে তাবাগা খা ইয়ে গা কুড়ি খা খেয়ে বেছিলি খু খা খেয়ে দেখা খা হালে খা ক যোগ না তালে এলে হাতি গুইয়া খা কনে কনে ফিয়ে কনে খেজে রাখো কনে এ খা না না খাই ও না খা খেয়েছেন তিনি খা তো নেতা খা রেটা খানো তিরবে হে তিনি সাহল বিকুন তারি শিশুন তা খোঁজা শুনি তা না খা খেয়েছি এটা খা হিজুয়ে খা রেলে তেনেকে খেয়ে কোথাও না খা হিজুয়ে খাতে যেমন কা ইত্যা তেনেকে না হয়ে তো নাসেল দিনে তাহলে হিন্দু আই তা নাসেল দিলে জলে শুনি কি তিরিস হ্যাঁ হ্যাঁ তি হ্যাঁ খা বেঁচে ও কানে না সাই খেয়ে না সাহসে সে করতে খা না জনা চা খাই 比起你看看有点钱，他那点有那奇怪了，看给你点，给你点看，看我对你我来你给你点看，看我对，现在太看看过去了，那些你他的点干回来，我在那点也过去也去，啊，谁干过来阿嘞？一个月看大多少？他来我看。一看他那大只鱼，看，我这里我你肯丢，你肯丢看看去的。要么个，等你给你的看你再看在等你这里回来去的。伊拉个星期做那位置还的，那看你再来给你丢看，那的，我那给你回看看，看那看了看，我再给你的。看，一个来背个洞，那时候你到去吃。你看，哎，他地铁来到到那里，大概去一路过来着。要么个，这里给你穿的裤子，这个来这里都要么个这个这里，这个个太子。你看那个，哎呀，耶，哎。在那上班，我那工地里的，他在那工地也打卡打住的。以前呢，一打卡，耶，工地第一的第二家卡，那么一过来个，哎，不见那啥的，卡也见得他，你看，一来一毛利呀，一。伊每次哩开开伊，伊看哩哩，你看这孙子伊，过个那这孙子，那这他到过我，不晓得也到过我了个，这过个那这孙，真的差哩点，还嘞，也看也到啥看，也到啥看，啥伊哩会看，弟弟哩过来啥，伊看这孙子哩我得看，还那是。调查这些，在哪里调查子？哎是，你看去越南的，打算你我的话也打完打。哎是那现在打，伊这里，困难呢，但是啊，有那被困到，那被困，有那看一步，弟弟去里看看在哪，看，看也打完打，看那现在打的，对。看也到我到看，哭的，哭的，你我来你家看，你的看了他，哎，你，那个，你太简单了，别过来才拉开的车，经过来打开的话才拉开的车，那是骨头的，那一点的，哎，昨天那你那里车干了也得那车。你哪里哪里去呢？我打卡去种，我打出来去种卡，还够丢嘞，太可惜嘞，太可惜嘞了。那菜看呢，原来看过，等我过去吃呢。一上来就会贴过来的，其他你也能会贴。那看菜这个可以，还可以种卡卡，出来去种卡去。吃吃啥子去吃？你再看，伢那边县里是，看的嘞。哎，伢们个，现在的快开山里水位那个子，虽然那种水库也个，虽然白那种，去在那里结果再看呢，现在，还第二个吃那个的。那个在阿拉地里地地呀，哈，你先别，啊，过年别个儿子也看的地，也是看呀，你地里不打个地，还有地也是看呀，这个自己看的啊，我去屋里头去吃，别个去你吃，你上那种会吃过的，耶，还过的地也是弄个我说过的。哎，卡的，还累也卡白弄的。
1: Ila telen kots esesil tetso hei, ia huia on.